0: আমর ফরেদি গোতা এউরেং গোস ওয়াং হিন্দু একালে গে ফানাকাং আল্লাহ গে হাজরাতুং ইবেস কামিং এউরেন নাক ফুদ্দে নুদেবুনে হামে এখানে ইয়াকুব গে ফান গে হিপ্পুল গাওই বেন মে মেনুই নুফুদে এই ইয়াকুব গে ফান বিদাল গে গোতা এউরেং একাং কুরুমে আদি হামা কাশ্বরুং একালে গে ফানি তিমন রসকালাং গে একালে গে ফান উগন্না দেবি ইচ্ছে রঙ্গলা দেন ডায়গেন হুনে বে কালেকে এহেনে কামাকু মি সকুং করে গিন মি হুম একমে নুদানিতে
1: দিবে এফএম দিবে হিন নায়ক নোয়া দিয়া একে মেগাহার্টস
2: আলিনূর

এওরেম বুনে ফুয়ে আল্লাহ গন্ধি বুনময়ে তিমাম্মেং আই বিমগা ফাসাদ কুরমান নুম খান্তে ব্যামি হুন্নং ইংগিফা ওয়ানখং কাছবারে আদি ওয়াক্ষং খোরা বয়খং গা তিমাম্মেন ওয়াময়ে।

আদি তিমাম্মেং গোস্তিবি রাসুগে মিহুন্না আদি তিমাম্মেং এগা দতুরু কোফা আয় কাফিলা গে মিহুন্না সওয়াল কুরাব্বাশে আদি হামা কাশরুম তিমাম্মেনি তেদবুনা বায়কিমুয়ে।

0: আয়গ শাকওয়া দন্নওয়া কঙ্কশ্বরী হাম একানে আল্লাহ হাসে আদিত্য ব্যামি হুন্না নেগে খান্ত থেকে আল্লাহকে হজরতুম থিমংখলেগ ফানং এগবাডাগনে
1: يا بني يذهبوا ف